मैंने सोचा ना हो इतना प्यार करो। दित प्रachtig liedje is gezongen door Shreya Ghoshal en kwam uit de film The Body. En हमने सुना है इस volgend liedje via Radio SBS uit de film मेरे यार की शादी है, gezongen door Udit Narayan, Alka Yachnik, Sudesh Bhosle en Jasbinder Nerula is dit liedje in het programma Geeton Killeher.

संभाला है मैंने बहुत अपने दिल को was uit de film Nara's. En gezongen door Naksh Aziz komt het volgende liedje uit de film Gunjan Saxena. Rekha o Rekha.

0: मोहब्बत होना जाए इस गजोंग दौर अलका याचनिक एंड कुमार सानू En gezongen door Amit Kumar komt het volgende liedje in het programma Geetum Kelleher uit de film Raju Chacha.
1: Please, mujhe apni sachchai sabit karne ka ek chance do. Hum dono ke paas guzra hua kal nahi hai. Kahin aisa na ho ki tum mauka na do aur hamara aane wala kal bhi humse chhin jaye.
2: Tumne jo kuch bhi kiya Shekhar, uske baad khud pe se bharosa uth gaya. Samajh mein nahi aata kya sach hai. क्या झूठ? प्लीज शेखर, लेट मी गो।

सैया ने देखा ऐसे मैं पानी पानी हो गई. गजनी बादशाह एंड आस्था गिल. En het volgende liedje in het programma Gietonkel her via Radio SBS is uit de film Churalia het Tumne. De titelsong gezongen door Alka Yachnik en Sean.